0: Kakakakum kuni ni tukunilrani unom pakitok. Kagutam ira la kukakaluni unomka. Akang lechukawa kanerni. Ah, arin katuklukakum na. Upnakakaluni pihan remini kakhtatoi gibami kakma. Git. Palachia glunichto, gitu causata cluny back cluny. Dagwam, geguchami. Changat, gnani, time toy, nknclu, unang looting bill reed. Kinch, Innerit bit. Biagat lutaimma. Tukri lutin yakulrit pilrit. Hotmakut yakuliagarn klipituk putta. Biagak tai. Yakulin khtsikuk tsofknani. Uksorusuta pikakutta. Akkutakuam naunrat. Atsalukpänik pituk putta. Taim toipngirnak lulutin piutta. Aat. Akhtam kakmumay pagni uusu kipitsik sunakkay arn kaituk tuk niluni kwa umik pakpipemi chalisu ayagilu tohtoy ilamtnik pilreni amlhtut agulagilutin pilrit upnik kakpak time toy il kaksuki kingun rulrit pinnah tukutta aksak khaluting makutta angayukam khnikwa ayagiluting pilrit chalisu angayuk khuluni nakmin yumin kayagil Chakpironakok. Taumka. Dung machima relu ting su ping rata. Machima relu ki ping rata. Huankuta. Yupigni quatn alchko maukut. A takht knaku tauna. A usa gaksuku napis kluku. Kingun rulrit umioksuki. Tamana toi. Awakn yuknik huankuta. Alhkut kahput nakmin ilaksuki taukut pikumta. Aya rilrit. Manna. Ikuk chikwa. Totn piluni pilk. Alhkut namtu yut kwatn ayagilu ni pilreni atul hulu kuhankuta nakmin yumtnik ayagilu ta pilhulreni chakpiu nakok akchakhlu ni yut hua aspunakhlu ting ilu wan rikhtlhat. Allena kpehtuk. Tamatum atuhuluku pilha. Taumka alhkutput akuna atuhuluku nakmin ilakluki taukut pikumtki. Usakaksuki. Kalagoksuki. Saamisu. Tangkakamtki laliruluki peksuki. Kwatn sam illita akum pishonga ilagaw taksohok magunun pigili akchakluku una agayuik usagakluku pishkluku akum kpanimnik ayagilo pishmni tamana alhkun umyoklahka Bini rinakliniuk umun ukpak ngamt nun huangkuta. тартуқуутклуку пикумтху аа чиулеққартклуку тайм той пиннана таарлуутсақнеқ пиннаатам тикииллу тапааққакуттаа эллиин аттаам тартуққаурутмикун аа пинериф картеқлиннааккуттаа талииллу хандлахтигалкумтху атоққпут маннахангута илали икаайортгамник квал илаалиортгамник игибахтситиққа таунаюк тотн айоққинаанам тни игибахалуни пикан чиунеорлуку пикилаут чингфкнаку асэхтоқ а алхгут макут хонгута юппигини а канруют пут а хотн сам иллита агум пеқарлуккиинга ила лихтахлутн илаппник юкина ила лихтайл ила лихтайлгут аллаюм питақтиққаатн тамана питчиугоқ хонгук дох ахгут анруют налун ритаарпукку а ила ила магнун макунун а канрут кеқарлуки пиллиммагнигун а имумка аплақпут макутта аниюнаклуки пик бут юхуниккингаарлуки тоотн унаангатерлуукук хонгук анхавих камхник иланглалраакутлам а той накмин илаклуки хотн туклуутерлутун анхавика тоотнам питанглалра а той тоот наюкук ананикоуихақ қақлуку хангута уна юлхутпут а имум тои чапқ кнаку чам қанрутлхка налуф кнаку сахнайлутчаа қанллмгнак тауна тоот наюкуқ аам макут иллай юут умчихтут а дойчамкнихнхмэн а анрутклаюнаку накминлу илаакнхмэгтки а айпакутлхиклуттоюкуксали иллини айпак уна чанк дойтангаалангхмиллу кол них аарлуу них нииттаарлууни цанак юлхутмтник кам какам кунак иллиюм алахтлхаагунри тормагунак атотн алхгуумааккут юхуни аачаимна нигарут клуку улвлаут кнаку иламтнун а асхту таматум атулха иллини тайм питчун гилингорнаклуу нииттақамта алаарут клаллааппут илаалуку ан ча имна нииллпут ангалерилуку аатотнам а канруют мкчалинииллуллераанга а таманаттои хангута утуу магнаққлута а пинаққукут тох а хангута иллайтниюгни имутунтои а канқриуккаагаллераатуна айоққлута chamk tangkam ta. Wasu chamk nisu tasu pekam ta. Ukmenun toi ilam nun. Sakhlukutama na pitu luta. A totin toi. Ayuk ayuk ayuk sumi tukutamam ta. Yukuni. Apuma yumi tukut. Huangkuta totin ayuk niluta. Taumka. Huangkuk utumang naksunuk. Pitsakanahdukuk yukchakanahdukuk. Mani nunam kaingani. Yukasumagni. Toi umik pakjali. A nakhnikwa a awai ikirusuta. Pishakutta. Unani. Nas palutoktoi pillareni. A il laitni huankuta unangufknata biukutta. Attautsikak apperam kluttoi huitsangashullareng awai. Jang tama illai taya kriukulutin. A kupi akattakom tsimikiluku nuttan pema. Nuttan jang khala attau tsimikto yutthu takkang la. Akka kika. A nuttak tukuluta wai. A umisu. A ptu kriukulutin huattoi pilhat. Ni a chach kang khoma akmani nqlilkhni taunattoi aulukng naqlukupillhoqa a taun pimaren to khoni khumyoqa a sagarluni quyatn qhlota matumkka akkuttotn kupiyanka atukn katobt angyamun a nik Nikang kakau lu teng to yu gak suki tu kayu nak sekat piluku asih tuk kuatn ila putwa ilini umyok sak ngam tkisu unang sput unatang suku ilini abukwit katukut toy Umikuhtang tuk, pilhkam kchikyu makumta, was ahanak ay pekhilukusu na. Nang kakhilunuk pekhkaw kumkhinuk. Pikang kumkhinuk pilhkakpuk tkichikpuk ka. Ilapuk umyok ngapuk. Abukubing kakhiluki, pikang kakhchikliukuk. Tama na. Immuukwa nkhiyunniirut kluku kwankuk yulriigni pilhkaqerpuk tamana ilam taktootn makuunak pissigaliiluteng pillereannakka tufqakkeqluta pilhkaqput Taim toi amsak. Atukuluku pismtni ikirusuta pisrakutta. Kasaksu manna. Akit tomi, akituriluni pemi, kanani. Kpnkumi. Brown slum janim skini kannakasiwikka emiriwik kustun nukhluku akinkhtuk $9 chipluku toi chat makut atuhuyukuliki hongkuta pikputta Mayukhulutang pekkaus homang toi kaisun mi ikkaus ngalreman na pitsiukht ngit katakta. To umyong chaknaksuni makunun totin Hwngw da i gaiwd ga gynrill gymd nyn. A ja ngog llygw unang ngach a bod manna. Biw na i ja clw ni. A ja twaddo i. Ich in am da dorten a dwch o ywgwlw gwi bigaid a gydw gilw dyng bêm yng ngwall dwtwa gamda. Mae. A gwfeg llw gwfeg mynna bit ti gan a gwcha. Ach ta chlw da unno gwmi. Gwfeg dw lini. A big bod man lid lill o gwm dymym da. Gwfem gibwt lleni ach gwn ag angor al rhenig ac ag i thyrdig jib tachlai na chalwgw ac yn chalwdyng a dama gwt gwfed ach ta chalw ni chwani a mam dreill chyni dod yn doi ag yn chdwg a chapch na ring yng lw ni Jan gmagwn a dwch o'i gnam nicwa o mi o'n chlw da bylch gach bwt ach ta galre roch ta gochwa ni chwa a magwt hwngw da a nyrraqam da a dwch o'r gibig bwt da magwn yn dawgham a unang ngabut adurach gawlugo a achgut awani yut manna a agik alai kharluni maani a bilhani magut hunlu malbulicht hun a Jan Kwamagunk a Nawach Lugi Dawgwam Unang Lallchat a Echinach Gwg a Hwangu Dadoi Mai Madwm Nalli Nilw Nggach Jwtnig Unang Lw Da Bem Da a Damagwt Hwangu Da Jiw Lem Da a Dwllchat Bida jichji ga daabud. A jabach na gud awgud yud. A jabwlu dyn dootn gilgw dithun gayat hun llw. Ma gud hun llw ang yanag. Bilaad bilall dyn awgud da. Jabach llai na gilgw dyn ayall chom. A hwngw da mae wbnach gachwa chwi a wai ai aga sŵt lyfar o'n ni byl ymni na clilch bwtlic na jan i ym jac lle jan i ym ydw a doi jawys ti gan ni jabwch lo cach ti gan ni ang lilch san chwch ba doi dod yn aioch lle gwyd A lillwgw a gwmlw da aialch bwt. Lyfagw na aiach tgaglw gwall. Jawlim aiaga sŵd bwt aiach tgaglw gw. A gwmlw da aialch bwt lit gabeglw gw. A magwt stig a lillw da. A gwmwm ilw gairwt maallw bwganlall ha gwmio gwadw gga. Ganod gachlw gwrw hwn. Masin at jol rhan i gwch. A iach tgachlw gw. A gwmlw ni jiwt mwn jawlw ni. A iang ach da gami. A iach gyog ywchlw ni ymwiocht glallwch. A doi. Dim jiwcht glallwch gynga. A doi. Ilw clwgw llw bilchom gw, ilwch clwgw. Nlacsiwch gwrwndo i langdech llwch dwgwlwch dwy bilallwch i'n ilre. tamana chau china ku khui pil khom ku tamani dan gogul khau lo li angut mukh luni jiqlikh baklugui taqwam toy kala kukuloh toy tang khakam ku pilalkhaw nga takaqlun ri taqa Martin toy nalun rikto iluh klinik ka. Totin toy hongkuta. Yuhuni. Kalahutak kang kalutawa. Pisini ukut. Ilakutam nagumk. Toy. Imutun capak ngilingok dun huangkuk una iluh bukbeh kauluku ika yukluku janikdotun ika yukunakhlhenik bilunuk bekamkhinuk una iluh buk usakiluku capak ngilik buk ikayusqlunuk quattui piungaluukku tuatni ilaklhaani huangkuta ayuuqqukut uumillu nakmiin anlilgut mukhni sibling jaulittoi amaqqlikkukull uyuuqlukuullu pitiqlaappuk japnaillhorqauluni taunat toi imumk awalisa khaluni pinrillinguq ika yortitalreani awalisan qissuunani pillera piunaq petulliiniq tuatni yuayuqlha taim toi ayaknillimni ahkutam chiukkarluki pisqut klalhitta kataallinnaan kaawai ium atha atharpagtaraluku pinritlerkaq makutlu maavat mamtrilhernun tikiillutun yuullhutput qaraalillut kufkinaaki pikput chaujit kholkinguwartaraalukiillu pinritlerkaq jalillu umyorpuk una assirluku khol ajiwaqaaniraayaraanik latukhulunuk pikuumgunuk kpuumallakkarpuk ukuunik qanartiutnik 907-543-5985 907-543-2756 unallu mamtrilhum latinik 1-800-995-8954 Dakutoi kanchuch twallu uhun angalkhuyaraakun piukuta radio@kyuk.org una khani sasakhput khani akka abuk afkatartuq a qaqayaagawlareartangbailikan pitangenrilkan sasak muiqan a taqsoorlu khui cahkan ka pikcareh tuhcikan ka watan upnah kami makucah kaput amsiktom kekegusu tapay kakuta damakunik doi tigohkam nik kacik niriklem kakamkut ilaput khasukka pahaluting su janik cahkam nik jalis hudunuk kaisuhuluk pemeng kayagakutan ripakah tata ay pagni kawaw masyut taim toy ukut unasu kuyuk pikluki kamagut agayuit piduk putta awlukah kait amsahtut tamana umyakak sukucalipin nakput kwanikwa kayagawal rahtang sinyo good morning Kakka.
1: Good morning, Iloksan.
0: Kitak.
1: Ja, phone, tak kutik cakap apa lagi? Ini tu na, apa tak sentam ketahan kalah ta? Ah, dia kelaku. Ah, ilah tam syaitan meskis kutma, man mendrisen, man tang hakama koyal dan kan lah tu. Hij ook een redding toen. Dan gestuurd toen. Maakte KYK en Jut nu na Nick Marken zo. Una ja kelderita. Och dat zit. Door mij. Han merit. Zat in view. Kutta dan lang achter kutta. Ik ga niet lang ja. Nick Marken. Mom dreigen. Ух, да сетни гады голодин. Аду махлэдин, ака на таклэда. Дама на коя капитан хибудэд. Ух, да сетни гады, бугут магда. Аньям тэдна лэу на таклэдин лакаралэс, ган рэлюнка. Ах, ган бас. Doen ook de zutk. Daman dag ook de koekie, de kayak, kijk, mannetal, adult hem toe. Is leun is ja lang, kom dat dis van me gotten. Ah, dis leun de tabak om te hang ja kan jan, berg om te. Nasu ja rut, stop het ging, nasu ja rut, lach gilling. Ja, dan kan. Tot dan gaan we de schutkaart in de rand om wat te gaan nemen. Doe de taxi. En je man niet stil naar de vijver naar de. En je man de kakama. Aten naar de galar en kutsen. Kutsen lamika. Lees je kan. Andro chaal
0: shit dos tusam ee koya na kwalta mana ik wakhluku a kek mi angyathun ayaga ngakhluta a tauna toy ilu mun puktasun nanjun naitha
1: ya kada nisaman tukhaya puka. Je laat me een pieper en een portret dat ik had. De jaken, kanaken, portrapam, noorzijdam, vrijgelijk, ik boek. Die bestaat boek, de zuidjaar, dat kachelijk. Adoe jacht, sluk aan je smut niet, boek, de zuid, mam, de jager. Die bestaat kanani. Nikkel zijn er toch de zuidel tijden als ze niet kan aan die. Nikkel zijn er mee, noorzijd. Toch de zuidel tijdkoefje met mochtrata koefje. Kan aan die boekhapper om die noorzijd. Tijden als ze niet kan aan.
0: Ja. Huing as tau kutta tang kalaran ka aga luteng agang luteng asih tau kutta tuuk khlukih toy atu wak kau luteng pipi nata pikum ta.
1: Ya, ta luteng ta kumtoy.
0: Nat mun ka iluk ayang siksay tutun yus kong silutun.
1: Ya, ayak sait ayak lilaka kukwakul naman ay pakastram uksak ay mirano kawagasani fishwaka pagini tsuibuka. Nog kaim te. Ach, dat het daar is, koos ik dan. Ik zie nog pak staai. ก็คืออีกายยมคือนักขปัลลาการนักชีวิตความก็ตัศกายักกายยตึงนักสาตานักชีสวินิอาสานุนุตานุนิจิวินิกอักวันตัศสกันตันกิงนกาคสกิง
0: ยาตูขตาวนายุสคุลแกยอายลกอายาลาซีนิลแก
1: นยามานิชูนาอนาซายตะกาสุอังุกานกปักตาคสนุกะอุนุนกาวตกุยจิเนนจาเลนากวาสินนิ
0: ยาตัยมตอยาซีอาซีริตอาซีริงจิกต
1: ยาจาเลสุกานฟิสกันเดนกาวาตินจาเลเฟนานกาโอกัสโฮกตายกันแล้วกระลันวนังกระลันกวยานักสติงสักกตาไปฮุตสปุกาเฟนารูวกัน
0: อากูตักตุสคุชินิตนาซิลแรมก
1: ยาเนตากาลกากูตานเวลังอาตสกายดูสันหลักตาวนายตากตินิสกันสปาลินเนตากาลุด
0: ยาอาศิกันกาอากูตาวลุกีตามากุตตาอับตุกลุกีปิกนักกุตตาสตุกกาการ์ต
1: ตาข้าสมเนสตุกกาณกันกันอากาตตาอิเลนมีอัตกลาสเซนัสตุกนามกาอันดิสาวิกจัตจูนกาตลิกซาเลมานิตาข้าจุนักตึงเฟรนันปิลาสเซนิลเล
0: ยอาเซ็ตนักนักกุต
1: โอ้มิจฉาเลยสายกินกันนี่บุกตาปกมิตรปกมิตรนิกาโกสุตกันนี่มาจะคัสก็คุยมามกสมุนกับปาลูดีนูตากันคิงซามนานกจังตานกันนักกสุตาสานกสุยุตานกเอาคุดมิตรนหุดติสติสจุดกานานก็ยุคลุดาอักกะเวรลุดาเกสเปรลุดา
0: อักนกะตุกะคักตาวมิกปักกะคมัตโตยอามิกะลุกักสุนิปิสินิกะกิงกิงกสิกันอิงนาจาลียาอีอุตักอัลรักตังอักทีนิ
1: กิตักขอคุดตัง
0: อีกิตักกิกุยานควัสกายากากลุดนจิมนรูดนกันกะจินนักตุกายปันสุอคุณาวายอิลุกามักมัมเทรชันิกมัมเทรชคมิวนีคันคชินักตุจิควานิควัจจัลีอูมันคิงอคลานันปินนักตุกุตกุตมอร์นิงนาควาเฮลโล
2: ไอแซมกุตมอร์นิง
0: อีกิตาคิ
2: ยามันนาควาอิลุกปิมจามินสกีอนุคลาน
0: อันุกสักเส้นสุขคายขุดนับปัดนับพัลุยากาตังอาลักษากลุ่นบิลเลริตาจันริตกัสขุดตัวเอตตาปินเนรไง